আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে রিলে কে গে থে পুয়র আঞ্চলিক বাতরি ফ্রিকোয়েন্সি মডুলেশন 102.2 MHz পর হি আকাশবাণী কা হাফলং কেন্দ্র হ্যাঁ। শ্রোতাও চলিয়ে বড়তে হ্যাঁ স্থানীয় ভাষাও কে কার্যক্রমো কে তহত আর সবসে পহলে খেলমা কার্যক্রম মে সুনেঙ্গে কুছ খেলমা লোকগীত গায়ক কলাকার হ্যাঁ চৈলিয়ন গুল নেবুম আর উনকে সাথী